0: মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বকের সিরা কুড়ে
1: মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বকের সিরা কুড়ে